Xka ulangqo ephangomthena kuchu awngo programa ko sewuji se ka ke radu ke kaba tu ka khai se pangwa kwe khai kwa radu ke numuru ya wonten se va pen ne kha fm ngalum tutu kwe awngo lang go sewuji se ka ke radu ke kaba tu ka khai se pangwa kwe khai kwa radu ke numuru ya wonten se va pen ne kha fm ngalum tutu kwe awngo lang go ngwe sare ma sire kwang khang go supa ke tuben dhar ta khamani te ngwe kwang ngwe le ngwe ten hoji ta bang go sa ka wisi kang ko ka ke radu ke ka ba tu ka isi pang go se te wala ngi chan te ngwe ma thamo go ale ko program ntu tu ko ngwe bol ngwe ngwe sa ji ma ka ke a program ngwe ko ngwe te ma sire kwang khang go supa ke yenan dhar ta khamani te mo to ngwa ওলা তিন খোঁজি তব কোন দে কেন সে কবে তু খাই সে পঙ্গ কই খাই কোরা দুকে নুমুরু ইয়া ওনে তিন সেভা পেন নেখ এফ এম মন তো তো কই আউং গব গুলা গুই সা গুই সি সে কা তম সি দে কোন খন গুই সু পা গে কবে তু খাই সে তেন কুচু আউং গব গুলা কি মং মাসো তেন দুই তং গব ওলা